শ্রোতাবন্ধু আজির কার্যক্রম কেমিতে লাগিলা চিঠি লেখি নিশ্চয় জনাইবে। আমার ঠিকনা হেউছি প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিন 7531001।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রতিভা প্রধান এথর গাইছেন অভয় সুতারঙ্কর অন্য এক রচনা। কলাকানু যশোদা ধন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রতিভা প্রধান শেষরে গাইছন্তি অভয় সুতারঙ্কর অন্য এক রচনা। রথরে কালিয়া সুন্দর দেশ, মুরুকি হসরে পরাণ দোষ, টাহিয়া হলাই দাণ্ড দুলুকাই, হরসরে নন্দী ঘোষরে বস।

উদ্বেগের ধারণা একত্রিত করে সমস্ত ধর্ম ধারণ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ধারণ করে অবিগ্রহ বিগ্রহ ভাবরে যে দান বিগ্রহ নিরাচরণে প্রতিষ্ঠিত সেই জগন্নাথঙ্ক বিগ্রহ থেকে আরম্ভ করে পূজা পর্ব যাত্রা বিধি বিধান পর্যন্ত সব কিছু তত্ত্ব ও তত্ত্বের পরিপূর্ণ সেগুলো তাঁর রথযাত্রা যেটুকু প্রসিদ্ধ ততটুক প্রসিদ্ধ তাঁর গুন্ডিচা বেজে উড়ান গুন্ডিচা মন্দিরের ঠাকুর মানুষের অবস্থান সংক্ষিপ্ত হলেই

শ্রোতা বন্ধু, আজ আমি যে আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করছি, এই দিবসর প্রমুখ লক্ষ্য হচ্ছে বিশ্বের আইনর শাসনকে সুদৃঢ় করা, মানবাধিকার সুরক্ষা করা এবং কোণী গুরুতর অপরাধী যেপর দণ্ডর মুক্তি নপাতে সে বিশ্ব সমুদায় সচেতন করা, এসহ পীড়িত ব্যক্তি ন্যায় মিলবা, আইন প্রতি লোকর বিশ্বাস আস্থা বৃদ্ধি করা এবং শান্তি, ন্যায় এবং মানবীয় মূল্যবোধক সুদৃঢ় করা মধ্য এই দিবসর মূল উদ্দেশ্য।

শ্রোতাবন্ধু, আজি মধ্য অনেক লোক ন্যায় পাইবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে মামলা পড়ে রয়েছে কোর্টরে, তারপরে আর্থিক অসুবিধা মধ্য রয়েছে, তারপরে লোকমানক ভিতরে যে আইন সম্পর্কিত অজ্ঞতা মধ্য রয়েছে, এসব কারণ যোগ লোকমানে ন্যায় পাইবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক গরিব লোক আপনার জাঁথে বড় বড় উকিল রক্ষার অসমর্থ হুম, যেটিকি যেটাকি প্রতিপত্তিশালী লোক সেটি ভাল উকিল রক্ষি সে জিতাপট মারতি। এই পরিস্থিতিতে দোষ নথাই মধ্যে গোটে গরিব লোক বেড়ে বেড়ে কোর্ট কচেরীতে ছন্দি যাই এবং শেষে সর্বস্বান্ত হয়ে যাই। এই পরিস্থিতিতে সমান ন্যায় প্রাপ্তি বাধাপ্রাপ্ত হয়ে তেমন এই সমস্যার সমাধান সমস্ত সহযোগ রহবা দরকার, গোটে মানবিকতা রহবা দরকার।

শ্রোতা বন্ধু, সরকার সব অনেক সময় গরিব এবং অসহায় লোক মাগণা আইনগত সহায়তার ব্যবস্থা করতে বিভিন্ন আইন সেবা কর্তৃপক্ষ ক্ষেত্রে কাম করছেন। লোক আদালত মাধ্যমে অনেক বিচারের শীঘ্র সমাধান হচ্ছে। এ লোকের সময় এবং অর্থ উভয় সঞ্চয়ের সাহায্য করছে। এপরি পদক্ষেপ আমাদের সমান ন্যায় ব্যবস্থা অধিক সুদৃঢ় করুছে। তবে সমান ন্যায় কেবল আদালতর দায়িত্ব নুহে, এহা সমাজের প্রত্যেক ব্যক্তিঙ্কর মধ্যে দায়িত্ব। আমি আইন কু সম্মান করিবা এবং অন্যের অধিকার সুরক্ষা দেওয়া উচিত। কোনসি অন্যায় দেখিলে চুপ ন রহি আইনর সহায়তা নেওয়া দরকার। সচেতন নাগরিক হি সুস্থ সমাজ গঠন করিপারন্তি। ন্যায় প্রতি সম্মান সমাজকু আগকু নিয়ে থাকে।

0: আরে আলবার্ট, আলিফ, আরে কোয়ারে গলা কিরে?
1: সে মানে স্কুল যাবে বলে খাওছন্তি, তাঙ্ক পাখরে কোন দরকার থিলা কি?
0: এ নাই নাই, এমতে পসি আসলে ভাবিলে টিকে পিলা জেটা দেখি দেই যায়।
1: বিপিন, তো পাই মোর বহুত গর্ব থিলা, তু মোর গেলা পু, ভাবিথিলি তু মোর ভবিষ্যতের সাহা হব।
0: খালি ভাবিলে হুয়ে নি বউ, সেথিপাই চেষ্টা দরকার। সার্টিফিকেট সব ব্যাগরে ভর্তি করে বুলিলে কেই মনিষ হুয়ে নাই।
1: কোঠি রহুছু বাপা? আসিছু যদি কোন দিটা খাই দেই যা, বাপা ঘরে নাহান্তি।
0: ধন্য ল বউ। হ্যাঁ শোন, বাপাঙ্কু লুচি ঘরে দিরা ভাত খাই দেই যিবাকু মোর জম্মা মন নাই। যোদিন বাপাঙ্ক সামনাকু যিবাকু মু শক্তি সঞ্চয় করিবি সেই দিন আসিবি। হ্যাঁ শুনিলি কোন বিনু ভাই আসছি?
1: হ্যাঁ গোটি টেলিগ্রাম করথিলা তো।
0: মু ভাবুছি তা সঙ্গে কথাবার্তা করে মাদ্রাস পড়াইবি, সেইটি বরং বঞ্চিয়া পাই স্ট্রাগল করিবি। এটি সমস্ত দৃষ্টিকট হবা অপেক্ষা সেটি দূরকু চালি গেলে ভালো।
1: হউ তোর যাহা ইচ্ছা বাপা, মু সিনা খালি তো লাগি কান্তি পারিবি।
0: দেখ দেখ দেখ বউ, তুই এমিতি কহিকি মতে দুর্বল করে দে না। সত কহিলু বউ, তু কোন বাপাঙ্কর এ শুখিলা আদর্শকু মনর মানি নেইছু? কেবে ভাবিনু মন লেখে জীবনটি বঞ্চিবাকু? কেবে নিজকু অন্য মানঙ্ক ঠার ইনফেরিয়র ভাবি কষ্ট পাইনু?
1: সারা জীবন সে লোকটা একুটিয়া ঠিয়া হইছি, সময় বিরুদ্ধে লড়াই করেছি, এবে সে ক্লান্ত। তুমি সবু সিনা তা পাখে ঠিয়া হুয়ন্ত, ওলটি তা ত্রুটি বাছুছ।
2: আমি সবু স্কুল বাহারলু দাদা। জেজেমা, আজ খুব ভালো দিন, তুম ইয়ঙ্গেস্ট সন আসছন্তি, কোন ভালো রন্ধাবড়া করো, আমি আসছু, বাই বাই।
0: নাই রে বিলাই, তোম জেজেমাঙ্ক হাতরু খাইবা বোধহয় জন্মরে মোর আউ নাহি, ঘর খিয়ার স্বাদ মু ভুলি গলেনি।
1: ইয়ে তো ভাগ্য নুহে, মো ভাগ্য।
0: আ বাপা?
1: তু তো বাপা হইনু, বাপার মন বুঝিবু কোঠু?
0: বউ পুয়র কর্তব্য করি পারুনি বলি ঘর থাইবি মু আজি বার বুলা, আউ বাপা হবার ভাগ্য মোর কাই?
3: আরে ঘরে কা পার্টি সে বুঝি কি রে? কে কে? বিপিন, ভালো হলা বাপা তু আসি যাইছু, বসিলো টিকে, আমি কথাবার্তা হবা।
0: কথাবার্তা হবা? আচ্ছা এমিতি গোটে কো কমন সবজেক্ট অছি যোটাকে আমি দুজন বসি কথাবার্তা হইপারিবা?
3: আরে বিনু টেলিগ্রাম করিছি আসিব বলি, প্রপার্টি ভাগ করিব বলি চিঠি দেইথিলা আগ।
0: হ্যাঁ সে কথা আমি জানিছি, আর সে পুয়া বাপ সম্পত্তি তার তো শেয়ার রহবাটা আইন সঙ্গত, আউ কোন কি কথাবার্তা?
3: মোর কি প্রপার্টি অছি কহিলু ভলা, কোন অছি মোর? তু টিকে তাকু বুঝাই দেবু, সেই পিলালিয়া জিদ ছাড়ু, তার বা কোন অভাব অছি যে?
0: আরে অভাব নথিলে যে জনে পৈতৃক সম্পত্তি ছাড়ি দেব, এইটা কোন?
1: তুমি ব্যস্ত হো না, বিপিন ন বুঝাইলে বি মু তাকু বুঝাই দেবি।
0: কাই কি যো দান সবু আসুচি বড় বড় সংস্থা মানকর,
1: তু তেবে অন্য মানক ভলি ভাবুছু আমি বহুত টঙ্কা পয়সা লুচি রখিছু বলি?
0: আরে ইয়ে তো অন্ধক গৈরে বাটা দেখিবা কথা, অসুবিধা কোন?
1: জানু তো বাপাঙ্ক ছাতির ফটো উঠাইবাকু শহরকু যাই পারুনাহান্তি, আউ থরে ইসিজি করিবাকু ডাক্তার কহিছন্তি যে
3: সে রোগিণা হৃদয়রু কিছু ভাগ নিয়ন্তানি মো পুয়টা, জানন্তা কেতে অসন্তোষ ছাতিরে চাপি হৃদয় মোর দুর্বল হয়েগলাণি।
1: তম কথা তম পুয় বুঝিপারিবনি, তার সে ক্ষমতা নাহিঁ কি সে আগ্রহ বি নাহিঁ, তুমি নীরব রুহ, কিন্তু তম হৃদয় মোর লোড়া, মু তাকু কাহা সঙ্গে পাঁটি পারিবিনি।
3: হসেইল পার্বতী, হসেইল, মোর এই হৃদয়টা তাঙ্কর কোন কামরে আসিবা?

0: ଟିପ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ ହେଲ୍ପଲାଇନ 1930 ମନେ ରଖନ୍ତୁ। SBI ସଚେତନ ରୁହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট।

0: খালি বাপাঙ্ক ভয়ে কাহাকু জনাইবাকু সে সাহস কলানি
1: মতে যাহা মরণ হউছি রে চিন্নু হেরে চিন্নু মু এবে কোন করিবি কইলু সাই ভাই বন্ধু বান্ধব নিন্দা অপমানের মো বিশ্ব জ্বর খাই দেবি রে চিন্নু
0: ও বউ কাই ব্যস্ত হউছি কইলু এ নিন্দা কাই কি হবো সব কথা সে চিঠিরে লিখিছে
1: কোন লিখি জাগো পড়িলু
0: তু মোটে ব্যস্ত না তো আসলু মো সঙ্গে আসলু সে ঘরকে মতো সব কইবা
1: চলে
2: একদম চড়ারে অছি তমে যাও ননা
3: ধনটা পারা মো সুনাটা পারা তু যা
2: মো সুনা ননাটা পারা তমে যাও বেঙ্গ বউ পাখুকু ইমিতিয়া বড়িয়া কিন্তু তোমার চিঠিটা লিখি দেবে যা যা তমে যাও তমে
3: বাপা রাধাকান্ত
2: চাল চাল সাঙ্গ হইকি দুই যিবা হউ চালো
3: চাল
2: আজ্ঞা
4: কিও ননা এ রাধাকান্ত তুমি সব কোন কানরে ষোলো মিনিটা দিয়ে শুইছিল কি
2: নাই তো
4: মুই এটি ডাকি ডাকি থকি হলিনি
2: আগে খুলে দৌছি গেটটা খুলে দৌছি আরে আরে গেটে কোন তালা পড়িনি
4: পড়িছি সামনা পটরু পড়িছি
2: সেটি ননা চাবি কাঠটা এটি এ পাখে তলে পড়িছি ও বাহার পড়ু তালা মু কিমতে খুলিবি
4: চাবি কাঠি এ পাকু পকাই দিও হে
2: পকাই দিও
4: বাহার পটু তালা পড়লা কেমতি
2: মু কিছু জানি না আজ্ঞা মু তো ভিতর পটু বন্ধ করি
4: চাল্লা কি নাই।

0: বাসু পণ্ডিতে
1: সপনি, গাই গোটে ছাড়ি তুমি স্কুল হতারে কথা কন?
0: তুমি কন জানিন কি পণ্ডিতে, আম গাঁরে বাড়ি পড়লাণি, সবু ঘরে তাটি কবাট পড়িগলাণি, তেমে বসি এটি ছুয়াঙ্কু পাঠ শিখাউছ? সল স্কুল ছুটি করে দিও, পিলা যে যা ঘরকু পলান্তু।
1: বাড়ি ধরছি কাকু?
0: গুমাস্তা সাম সাথে সকাল পহরু বাড়ি আড়ু ধাইছন্তি, এইলে পরে কুয়াড়ে ভূইরু উঠু নাহাতি, পাটি খনি মারিগলাণি।
1: মৌসাঙ্কু
2: হয় সান মাস্টরে, স্কুল ছুটি করে দিও, পিলাঙ্কু কহ ঘরকু চলে যাবে।
0: পণ্ডিতে তুমি কুয়াড়ে যাব? মো সান কুয়া মান বাড়ি পড়লে আম গাঁরে কেই কা ঘরকু যাতি, দেখিব যাওন সমস্ত ঘরে কেমিতি তাটি কবাট পড়িগলাণি, বাড়ি পরা গোটাই বুড়ি অসুরুণী, তা ছাই যাহাটি পড়িব সে মলা বুলি জাণ।
1: দেখ এসব কিছু মু জানেনি, মু যাউছি, মু দেখুছি মৌসাঙ্কর কোন হেলা।
0: হ্যাঁ যাউছ, চালিগল, ডর ভয় কিছু নাই কি পণ্ডিতে? মো সান কুয়া মান মাস্টরে, পণ্ডিতে তুমি সিয়াড়ে যাওনি। ও মাস্টরে,
3: শুনুছ কোন হেলা তোমার? টিকে আখি খোলি যাও, হেরে বি তো বাপা মুহরে টিকে পানি দেলো মা।
1: মাউসী, মৌসাঙ্কর কোন হেলা? মাউসী
3: বাপারে, তো মৌসা আখি খোলু না দিরে, মতে কিছু বুদ্ধি বাট দেখা যাওনি, ও কোন করিবি?
1: মাউসী তুমি গোটে ব্যস্ত হুনি, মাউসি মৌসা নিশ্চয় ভালো হয়ে যাবে, মো মৌসাঙ্ক গোড়া আউসি দৌছি, তুমি তাঙ্ক মুহরে টিকে পানি দিও, গেল দিও।
3: শুনুছ নিও, টিকে পানি পিল, চাইল দেখ কি আসিছি, দেখ বাবা, মো বাবার কোন হলো? মো
1: কিছু হয়নি, সব ঠিক হয়ে যাব, ঠাকুর গুড়াক, ঠাকুর গুড়াক।
3: বাবা কোন হলো? মাসু দেখিল মৌসা কোন?
1: মৌসা,
3: বাবা,
1: মৌসা, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে।
0: মদনাই, এ মদনাই, কোন আজি গাঁকু ফেরল কি?
2: হ্যাঁ রে সপনি, শুনিছিলি গুমাস্তা সাম মাহাতি চালি যিবা কথা, হেলে গাঁরে পৌঁছে শুনুছি তাঙ্ক ভারি যাবি।
0: হ্যাঁ পরা, মশাণীরু সায়ন্তঙ্ক কাম সারি ফেরিলা বেলকু কুয়া তারা উইলাণি, ঘরে পশিলা বেলকু হে রে বৌ পোখরী পানি গলা যায়, দেখু দেখু দিন দ্বিপরকু সে আউ নাহি, চাহু চাহু তিনি মাস হই গলা।
2: আহা বিধা তার এই বিচার, কাহার পালিঙ্কি উপরে পাটচতা, তো কাহার বেড়ি উপরে করুড়া।
0: আরে হে মদনাই, তুই এ কোন কহুছ, টিকে খোলিকিরি কহ।
2: শুনিলে আখি তোরাটি হাঁ করি রই যাবি রে সপনি। হ্যাঁ
0: কোন হলা?
2: শ্যাম বন্ধু কুয়াড়ে প্রজাঙ্কটু খঞ্জনা আসুল করি কচেরি পৈটি করি না, সেই বাবদকু জমিদারঙ্ক আখি পড়িলা শ্যাম মহান্তিঙ্ক গুহাড়ে বন্ধা হইতিবা দুইটা বড় দুয়াড়িয়া গাই উপরে, তাকু বি নেই গলে।
0: হায় রে বিধাতা, এ কোন কলু?
1: রবি, আরে উঠে পড়লু কন? বস বস বস, বাপা বউ চালি গলা দিন উঠ মু দেখুছি সবুবেলে তো আখি দুটার লুহ ঢড় ঢড়, কোন গোটে পচারিকু পচারিকু বলে হউছু, কোন হয়েছে কহুন?
3: বাসু ভাই, মো বাপা বউ আউ কোন ফেরি আসিবেনি।
1: কোন তো উত্তর দেবে, মরিগলে আউ কি ফেরন্তে নিল? আচ্ছা রেবি, জেজিমা কুয়াড়ে গলে? গলুটে ডাকি দেলো, যা
3: যাউচি মা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। স্বাগত করুছো এই বর্ষা ভিজা ভক্তিময় মহল্লার অগণাকু।
1: আজির এই ভক্তিপূত কার্যক্রমে মু আছি আপনার সাথে বিশ্বজিতা
0: আ মু শ্রী।
2: যাই পারুনি মু তো বড় দাণ্ডকু, ছুঁই পারুনি তো রথর দৌড়ি, বরষকে থরে রথর উপরে তোবা মন বেশকু পারুনি দেখি, এড়ে হতভাগা মো দুই আখি, এড়ে হতভাগা মো দুই আখি।
0: হেলে তুই পরা মনুয়া ঠাকুর, মনরে মো অছু রহি, কল্পনা নয়নে দেখুছি মু তোতে, রথরে বসিছু যাই, দাসিয়া বাউরি মন কথা জানি, নড়িয়া নেলু তু হাত বড়ে, মো মন কথাকু পারুনু কি জানি, তো রথ দৌড়ি থরে দে টণে।
1: সাল বেগ পাই অপেক্ষা করিলু, বড় গণ্ডি ঠারে রথ অটকাই, বড় রামদাস বালি রথে পুনি হইছিলু বা নন্দী ঘোষ ছাড়ি যাই, নন্দী ঘোষ ছাড়ি যাই।

0: বন্ধু রূপা।
1: শুনিলে ওড়িয়া কথা চিত্র গীত। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহর্টজ যোগে। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।

0: ফেস্ট করিকে ফরওয়ার্ড করছেন আজ টিল টুডে ব্যাল নিয়ে হুয়ে বলে আমার গাঁর ফিমেল মানে বি অনেক টাইম বসুছেন প্রতি 15 দিনতে গুটে গুটে মিটিং আছে মোর গাঁ বর্তমান মদ মুক্ত হয়ে যাইছে এটার পরে যদি মোর গাঁরে সকসেস হোজে তারপরে মোর ধ্যান রহবা আমার পাখর গাঁ মানকে
1: সুস্থ পার্থক্য নিমন্তে যোগ বার্তাকে নিয়ে সুবর্ণপুর জেলার বিভিন্ন স্থানরে আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়ে যাইছে। জেলা প্রশাসন পক্ষরু টাউনহলঠারে আয়োজিত যোগ দিবসরে বিধায়ক রঘুনাথ জগদল্লা জেলাপাল নৃপরাজ সাহু অতিরিক্ত জেলাপাল রাজেন্দ্র মাঝি ও অঞ্জলিনা প্রধান প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়ে এক সুস্থ সমাজ পাই যোগ জরুরি বলে সন্দেশ দেইথিবা বেলে নিয়মিত যোগাভ্যাস করিবা কো আহ্বান দেইছন্তি। জেলা সদর মহকুমা সহিত জেলার বীর মহারাজপুর উলুন্ডা বিনিকা ডুঙ্গুরিপালি ও তরভা প্রভৃতি অঞ্চলর শতাধিক স্থানরে হইথিবা যোগ শিবিরে সমাজের সবু বর্গর লোকে অংশগ্রহণ করে যোগাভ্যাস করিথিলে। জিল্লা হালচাল আজি পাই এতেকে, আসন্তাকালি জিল্লা হালচালে শুনিবে সুন্দরগড় জিল্লা সম্পর্কে।
2: আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
4: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
2: প্রচার করছু কার্যক্রম পল্লী মঞ্চ।

0: আহা, কি কষ্ট!
1: বেশ, কিন্তু সৈন্য কাহান্তি অর্জুন সিংহ?
2: সে কোন মহারাজ? সৈন্য নাহান্তি, মহারাজঙ্কর নাম মাত্র শুনিলে অন্তপুরের অবলা মধ্য অস্ত্র ঘেনি উঠিবে। সৈন্য নাহান্তি, মুঁ অশেষ অস্ত্র সৈন্য সজ্জিত করে রাখিয়াছি মহারাজ। তৎপরে সোনপুর, বামুন্ডা, তাম্রলিপ্ত, কাশীপুরে প্রায় 100,000 সৈন্য অবস্থান করুছন্তি। এয়া ছড়া 100,000 সৈন্য রাজধানীরে গচ্ছিত অছন্তি। এমানঙ্কর প্রত্যেকঙ্কর জীবন মহারাজাঙ্ক নিমন্তে উৎসৃষ্ট। তৎপরে প্রজাগণ, বাৎসল্যরে পরিপালিত, স্নেহরে বশীভূত প্রজাগণ মহারাজাঙ্কর বিজয় নিমন্তে স্বদেশর মঙ্গল কামনারে সমস্তে প্রাণ দেবাকু প্রস্তুত মহারাজ। অধীর হেবেনে মহারাজ, সৈন্য বহুত।
1: কিন্তু বক্সি অভিরামক স্থান কিয়ে পূর্ণ করিব অর্জুন সিংহ? বিশ্বনাথ পুণি কালি চালি যাই অছন্তি। উফ, কি দৃশ্য সে যুদ্ধক্ষেত্র কালি! বিক্রমর সৈন্য মানক আক্রমণে আহত হয়ে মু পিপাসারে কাতর। সেতবে স্বর্গর দেবী তুল্য কি আসি মোর মুমুর্ষু কণ্ঠে অমৃত ঢালি দিয়েগলা।
2: সে তো কাঞ্চিরাজ কন্যা মহারাজ, যুদ্ধক্ষেত্রে জলদান করে বুলুলে, বড় গুণবতী সে রাজকন্যা।
1: কাঞ্চি রাজকন্যা?
2: হ্যাঁ মহারাজ, আজি মধ্য যুদ্ধ হই পারে।
1: হ্যাঁ বক্সি, বিক্রম দেবত কালি পরাস্ত হয়ে আজি পুনশ্চ যুদ্ধ করিবা উদ্যত। আজি পরাস্ত হলে কালি পুনি কে জানি যুদ্ধ করিবে, এপরি কেতে দিন চালিথিব?
2: আউ বেশি দিন নহে মহারাজ। বিক্রমদেব 50,000 মাত্র সৈন্য ঘেনি যুদ্ধ আরম্ভ করিথিলে। সে সৈন্য মানে পুনি অধিকাংশ অশিক্ষিত, সেতুরু প্রায় 10,000 কালি নিহত হয়ে অছেন। নূতন সৈন্য মধ্যে দুষ্প্রাপ্য, আউ কেতে দিন এপরি চড়াইবে? খুব বেশি 3 দিন, অধিক
1: যুদ্ধকু যিবা দুহে দুই আড়ে। আজ এ শিবির ত্যাগ করে বিদায় ঘেনিবাকু হব বক্সি। আজ এ জন্মিদায়, যদি পুনর্বার সাক্ষাৎ হুয়ে তেবে উত্তম, সেতবে হসি খেলি পুনরায় পরস্পরকু আলিঙ্গন করিবা, জীবনর দুঃখ কাহিনী বিবৃত করি সুখরে কালযাপন করিবা, নহিলে নহিলে শেষ দেখা। সেনাপতি বৃদ্ধ অর্জুন সিংহ, বিদায় দিও। ওড়িশার রাজসিংহাসন পাইঁ তুমে মানে যথেষ্ট করিয়াছ, ক্ষোভ নাহি বক্সি, যদি জীবনরে আউ করিবার সুযোগ ন মিলে।
3: এ কোন বক্সি, শত্রু নিকটরে, যাও যাও, আউ বিলম্ব নাহি, সত্বর যাও সৈনিক বরা।
1: বক্সি বৃদ্ধ অর্জুন সিংহ চক্ষুর অন্তরাল,
3: যাও যাও বৃদ্ধ, বৃদ্ধ হলে সুদ্ধা সিংহ, সিংহ যাও।
1: শত্রু কোন এত নিকটরে? এই তরবারি দেখ, তরবারি তোর পরিতৃপ্তি পাই উন্মুক্ত শত্রুর বক্ষ। তু যদি না পাও তোর উপাসকর এই বক্ষরে তোতে অন্তিম আশ্রা ঘেনিবাক হেব।
2: বিক্রম দেব, তুমি শত্রু শিবিরে একাকি এপরি যে?
3: কালির সাক্ষাৎ স্মরণ কর দস্যু, আজি পুণি সাক্ষাৎ।
1: আজি সাক্ষাৎর উদ্দেশ্য বিক্রম দেব?
3: যুদ্ধ,
1: একাকি যুদ্ধ,
3: আত্মরক্ষা কর বর্বর।
1: কিন্তু সে কিপরি বিক্রম? ক্ষান্ত হুয়, তুমে বর্তমান মো শিবিরে একাকি, সসৈন্যরে আক্রমণ করিবাক আসিলে মু আত্মরক্ষা করিথান্তি। তুমে এক্ষণি এ কুটীরর অতিথি,
3: মু আত্মরক্ষা করিবি নাহি বিক্রম দেব। এই অস্ত্র ত্যাগ কলি, ভীরু কা পুরুষ দস্যু, প্রাণর যেবে এতে মমতা, মৃত্যুকু যেবে এতে ভয়, যুদ্ধক্ষেত্রকু আসুথিলু কি নিমন্তে?
1: মমতা নুহে বিক্রম দেব, পুরুষোত্তম দেব বেশ মরি জানে, মমতা তা পাখরে কিছু নুহে, এ মৃত্যুর ভয় নুহে বিক্রম।
3: ভীরু কা পুরুষ, আশ্রয় বীরত্বর ছয়ন, উদারতার প্রবঞ্চনা, তোর হত্যা কা পুরুষ, যুদ্ধক্ষেত্রে নুহে, এ রাজহস্তরে রাজতরবারিরে নুহে, এয়াকু বন্দী কর সৈনিক গড।
4: মহারাজ
1: শান্ত হো, প্রহরি,
4: মহারাজ
1: প্রহরি কিছু চিন্তা নাই,
3: তোর পুরুষোত্তম নিজে নিশ্চিন্ত, প্রহরি তোর এতে চিন্তা কাহিঁকি, বন্দীকু ঘেনি যাও সৈনিক গণ।
1: তুম্ভর আসিবার প্রয়োজন নাহি প্রহরি, তুম্ভে শিবির রক্ষা কর, আর বৃদ্ধ অর্জুন সিংহ ফেরিলে এ সম্বাদ দিয়।

0: বা ন্যায়ায়িক থিলে তা নহলে কিয়ে পড়ি। কিন্তু পুরুষোত্তম, আজি কিয়ে ওড়িশার রাজা? রাজপুত্র বিক্রমদেব না রাজদ্রোহী পুরুষোত্তম, কিয়ে রাজা?
1: ভৃত্য প্রতি অত্যাচার, তৎপরে পুনি বন্দী প্রতি তিরস্কার, এ কলঙ্ক, এ কলঙ্ক বিক্রম তুম্ভর নুহে, এ মোর কলঙ্ক, পুণ্য জন্মভূমির কলঙ্ক, অনঙ্গ নরসিংহ কপিলেন্দ্রঙ্ক উন্নত কীর্তির কলঙ্ক, ক্ষত্রিয়র উদার উজ্জ্বল ধর্মের কলঙ্ক।
0: দুঃখ লাগুছে পুরুষোত্তম, না না না, পুরুষোত্তম মহারাজা।
1: নিশ্চয় পুরুষোত্তম মহারাজা, সে আজি বন্দী বলি যে মহারাজা নুহন্তি তাহা নুহে। দেখ দেখ বিক্রম, তুমর বন্ধন ছিন্ন করি, পুরুষোত্তম বিক্রম হস্তরে বন্দী হবার প্রাণী নুহে।
0: এই বর্বরকু এই মুহূর্তে হত্যা কর সৈনিক গণ।
2: হত্যা কার হত্যা বিক্রমদেব?
0: হত্যা।

0: করুণা জীবন বহুবার তুমর অপার কৃপা বর্ষণ করিয়াছ, আপদরে বিপদরে উদ্ধার করিয়াছ ভগবান। সেদিন শ্রীক্ষেত্রে অসীম আর্ণবর জলতরঙ্গ মধ্যে বুড়ি যাওতিলি, কাহার করুণাময় করযুগল যেপর মতো উপরক টেকি আনিলা। কৃষ্ণ নদী কূলরে যুদ্ধভূমিরে জীবনর অন্তিম নিঃশ্বাস ধারা বিসর্জন করুতিলি, কি আসি নূতন প্রাণ ঢালি দেইগলা। অপার করুণা প্রভু, অপার করুণা, তোমার ইচ্ছা পূর্ণ হেউ।
1: দূত, এ বাঞ্ছা পূর্ণ হই পারিব না, এতে আস্পর্ধা উৎকল দূত।
2: আস্পর্ধা কাহিঁকি মহারাজ?
1: আস্পর্ধা যে কাঞ্চি রাজ জমার প্রত্যাশ হইয়াছে।
2: এ কোন আস্পর্ধা হলা?
1: পূর্ণ আস্পর্ধা। এ বামনের চন্দ্রকু হাত বড়াইবা পরি সামান্য পিম্পুড়ি হই দ্বীপরুখারে চড়িবা সমান আস্পর্ধা নুহে দূত, মূর্খতা মাত্র।
2: গজপতিঙ্কর এপরি নিন্দা করিবে নাহি মহারাজ?
1: দূত, নিন্দা কিছি নুহে, সত্য, নিরাট সত্য। তা হেব নাই দূত, সে কুড়াঙ্গার হাতরে মু মোর কাঞ্চি রাজ্যর কাঞ্চন জেমা পদ্মাবতী কি দেবী নাহি।
2: ভাল কথা, মু দূত, এই সম্বাদ যাই গজপতিঙ্ক শ্রীঠামরে জনাইবি, দুর্নাম শুনিবা দূতর কর্তব্য নুহে মহারাজ।
1: দূতর তো বেশ কর্তব্য জ্ঞান অছি। যাও যাও দূত, তোর রাজাকু কহিবু মোর পদ্মাবতী কি বর ন মিলিলে চির কুমারী করি রখিবি, বরঞ্চ চাণ্ডাল সঙ্গে বিবাহ করাইবি। সে ভাতৃহন্তা ক্ষেত্রীয় বৈরী চণ্ডাল ব্যবসায়ী বর্বর, তার অস্পর্ধা দেখি মু বর্তমান বিস্মৃত। কাঞ্চি রাজা কপিলেন্দ্র দেবঙ্ক পুত্র নুহন্তি দূত, যে পুরুষোত্তম দ্বারে যাই ভিক্ষার্থী হেবে। যাও, শক্তি অছি, পরাক্রম অছি কহিবু। এতে যদি লালসা পদ্মাবতীকু বিবাহ হবার যেবে, এতে প্রবল অভিলাষ কহিবু, যুদ্ধরে জয় করি পদ্মাবতী রু ঘেনি যাও। পদ্মাবতী মোর শাক তণ্ডুল নুহে, যে পথর ভিক্ষুক আসি ভিক্ষা করিব তা হস্তরে অর্পণ করিবি। যাও দূত, তোর রাজাকু যাই জনাও।
2: জনাইবি মহারাজ, প্রভুর নিন্দা শুনি ওড়িয়া নীরবরে ফেরে না, তার প্রতিরক্ত বিন্দু প্রভুঙ্ পদরে উৎসৃষ্ট। মো দূত, দূতর কর্ম সম্বাদ বহন করিবা, এ অস্ত্রধারণ নুহে, অস্ত্রধারণ ভান মাত্র, নইলে এ জীবন নেই ফেরন্তি নাহি মহারাজ। দূত কর্তব্যের ত্রুটি ঘটিব, এ অস্ত্র এইটারে বিসর্জন করিগলি। যদি ওড়িয়ার বাহুরে শক্তি থাকে তেবে আসি এঠার স্বদেশকে পুনরায় নেব।
1: দূত, সামঞ্জ দূত হই তোর মধ্যে এটা আস্পর্ধা
2: মহারাজ।
1: দূতকু এই মুহূর্তে বন্দী কর প্রহরী, এড়ি আস্পর্ধা।
2: আপত্তি নাহি মহারাজ, প্রভুর অপমান সহি ন পারিবা অপরাধরে হতবা বন্দী হেবা ওড়িয়ার ভূষণ, কিছু আপত্তি নাহি প্রহরী, চাল।
3: মহারাজ ক্ষমা করিবে, দূত প্রতি ব্যবহার উচিত হই না।
1: উচিত হই নাই, প্রাণদণ্ড, প্রাণদণ্ড উচিত হই নাই। দূতর এতে সাহস, রাজপ্রাসাদ মধ্যে রাজাঙ্কর অপমান করিব।
3: তথাপি সে দূত মহারাজ।
1: হেলা, তা মু জানে
3: মহারাজ, সম্ভবত ইহার পরিণাম ভাল হেব না।
1: পরিণাম? পরিণাম নিমন্তে মোর ভ্রুক্ষেপ নাই মহামন্ত্রী।
3: রাণী যুবরাজ প্রভৃতিঙ্ক এ বিবাহরে সম্মতি থিলা মহারাজ, করিথিলে হইথান্ত।
1: চুপ মহামন্ত্রী, সে বিচার তুম হস্তরে নাহি কি রাণী আউ যুবরাজঙ্ক হস্তরে নাহি।
3: কিন্তু দূত প্রতি এ ব্যবহার অসুন্দর দিশিব।
1: অসুন্দর কিছু নুহে, যা হয়েছে ঠিক হয়েছে।
3: নিন্দা হেব মহারাজ?
1: নিন্দা ঠিক হয়েছে মন্ত্রী, ঠিক হয়েছে, নিন্দা কাহিঁকি?
3: তথাপি মহারাজ, অনিষ্টর আশঙ্কা পূর্ণ, বিপদ ঘটি পারে।
1: তেবে কোন সামান্য দূততায় এতে অপমান দিয়ে চালি যাব?
3: সামান্য দূততা এবার বন্দী করি কি লাভ?
1: লাভ লাভ অপমান প্রতিহিংসা, তেবে হয়তো বিপদ ঘটি পারে।
3: প্রতিহিংসা মহারাজ, সামান্য দূতঠারে রাজচিত নুহে।
1: রাজচিত নুহে?
3: নুহে মহারাজ,
1: নুহে। এ কথা তুমি কহুছ মহামন্ত্রী, নুহে। আচ্ছা দেখিব, দেখিব যুদ্ধক্ষেত্রে ইহার প্রমাণ হব।

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হে আস আস এ নীলনগর কু আস এ নীলাদ্রি মন্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্ত উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেউঠি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি রে সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেপরি ঘণ্টনাদ যেউঠা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যরে কোন আপন সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাউলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ সর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যৌ পদকু বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্য আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদকু বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোত করে আপনার পাদকু ধোই দেবা চাহে টিকি পূর্বর আপনার মানে শুনেছিলেন ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই মুহূর্ত সেইটি তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি আসছেন ভক্তর আখির নীরে।